0: এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুড়িকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: এথর শুনন্তু লুচকালে কথাচিত্ররু এই গীতটি দ্বৈতকণ্ঠে কণ্ঠদান করিছন্তি রতিকান্ত শতপথী এবং তপ মিশ্র। গীতিকার বাপু গোস্বামী, সঙ্গীতকার অনবু সেলভম, কথাচিত্র লুচকালী।

পরবর্তী কথাচিত্র হরি ওম হরি। দ্বৈতকণ্ঠে কণ্ঠদান করছেন অঞ্জলি মিশ্র এবং উদিত নারায়ণ। নিজামক গীত রচনা, সঙ্গীত নির্দেশনা অভিজিৎ মজুমদার। কথাচিত্র হরি ওম হরি।

শ্রোতা বন্ধু, সময়ের চকরে ঘুরি ঘুরি আমি আসি পৌঁছি যাইছু কার্যক্রমের শেষ পাহাচরে। কার্যক্রমের বিদায় নেওয়া পূর্বর কহি রখুছু, কার্যক্রমটি আপন মানুষ কিপর লাগুছি সে সম্পর্কের নিজের সুচিন্তিত মতামত আমার পাখকু হোয়াটসঅ্যাপ মাধ্যমে জনাই পারিবে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895994143। পুনি থরে কহি রখুছু, 8895994143। দিনটি আপনার পাই শুভঙ্কর হেউ এবং মঙ্গলময় হেউ এই কামনা সহিত রহুছি মু গীতাঞ্জলি সাহু। নমস্কার।

শ্রোতা বন্ধু আপন মানে কীতোটি হিন্দি কথাচিত্রর গীত শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র এথর শুণন্তু রাঘব চৈতন্য এবং প্রীতমক কণ্ঠরে কার্যক্রমর পরবর্তী গীতটি। গীতিকার হলে মনোজ মন্টাসির, সঙ্গীত নির্দেশনা প্রীতম, কথাচিত্র অ্যানিমাল।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुके कॉल विथ बीएलओ सुविधा रो उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।
4: एथरा गीतिकारंक अन्य रचना को कंठ दिछंती लक्ष्मीकांत पाले।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: ज्योतिरादित्य सिंधिया, मेघालय गवर्नर C.H. विजय शंकर, चीफ मिनिस्टर कॉनराड के सांगमा, यूनियन मिनिस्टर ऑफ स्टेट फॉर डोना शुकांतो मजुमदार, यूनियन होम सेक्रेटरी गोविंद मोहन एंड सेक्रेटरी ऑफ द मिनिस्ट्री ऑफ डोना संजय जाजू आर प्रेजेंट इन द मीटिंग. Governors and chief ministers of other northeastern states are also present in the meeting along with several other dignitaries. The Northeastern Council, established under the Northeastern Council Act 1971, serves as the apex regional planning body for the northeastern region. It plays a pivotal role in fostering coordinated development and strengthening cooperative federalism in the region. Delhi Chief Minister Rekha Gupta today visited Max Hospital in Saket to meet those injured in the Malviya Nagar fire incident yesterday. She interacted with the injured and their family members and also reviewed the ongoing treatment with the attending doctors and directed officials to extend all necessary assistance. An ex gratia of 10 lakh rupees has been announced to the next of kin of each deceased. The seriously injured will receive 5 lakh rupees. A total of 21 people lost their lives after a fire broke out at a guest house in the Malviya Nagar area of New Delhi yesterday. The Uttar Pradesh government has decided to provide free bus ride to aspirants of state police constable exams to their examination centres. Chief Minister Yogi Adityanath gave instructions to the concerned officials regarding this in a review meeting. The recruitment examination for civil police constable and equivalent posts would be conducted on June 8th, 9th and 10th in two shifts each day. Mera Yuva Bharat, My Bharat has been officially recognized by Guinness World Records for achieving the title of most users to take an online quiz in 1 week, with over 390,000 participants who completed the entire length of the quiz. Union Youth Affairs and Sports Minister Dr. Mansukh Mandavia received the certificate in a ceremony held in New Delhi today. The record was achieved through the Vikasit Bharat Young Leaders Dialogue 2026 quiz from the 25th to the 31st of October last year. The inaugural edition of the World Yogasan Sports Championship is set to kick off this evening at Trans Stadia in Ahmedabad, Gujarat, marking a historic milestone on the global sporting roadmap. Prime Minister Modi will virtually join the mega event in the evening to share his best wishes as yoga enthusiasts and athletes from across the globe gather for the competition. Benchmark domestic equity indices were trading marginally down in afternoon trade today. The Sensex lost 35 points to 74,311 when reports last came in. And with that, we end this news bulletin.
1: Akashvani Bhavani Patana Sunanto Krushibhittika Karyakrama Chasar Katha. আমার কলাহানির কেতেক জাগানে চাষি ভাই বোন মানে কপা চাষ কে বি বেশি করে করুছন আর সেদিন সেমানে লাভ বি পৌঁছন হেলে ভাই বোন মানে এবে আমি যেতকি কপা কমাউছু তার ঠানু আর অধিকা কমেবাকে চৌছন বেলে আমি ই চাষ করবার আগুন একা কেতরা কথাকে ধ্যান দেবাকে পড়বা সে ভিতর প্রথম কথা হল বিহন লগাবার আগুন কেন কেন কথা মানকে হেজি করে সেই পাশে চাষ করমা চাষর মূল জিনিস হল মঞ্জি এ বিহন মঞ্জি যদি ঠিক নাই না বেলে চাষ নে নুকসান হবার নু কে বচে নেই পারে হেতে লাগি চাষী ভাই বোন মানে কপা মঞ্জি ঘিনলা বেলকে যেন সবু কথাকে আমি পরখি নিরখি করি আনমা সে বিষয়ে আগ জানমা প্রথম কথা হল আমি যেন দোকানু কপা বিহন ঘিনমা সে দোকানকে কৃষি বিভাগ তরফ নু মঞ্জুরি মিলি থিবার কথা দুই নম্বর কথা হল যেন কোম্পানি মানে বিশ্বাসর লাইক খিথিবে সে কোম্পানি মানকর একা বিহন ঘিনমা বেলে যে মানে কৌথিবে যে সে মঞ্জিনু আমি ফুটেক কি তার ঠানু অতকা লমার কপা পাইপারমা বলি তিন নম্বর কথা হল গাঁ গাঁ বুলি করি যেন বেপারী মানে বিহন মঞ্জি বিকি বুলুথিবে সেমান ঠানু কেবে বি বিহন নেই ঘিনমা নেইলে পচকে ঠকেই হেমা চার নম্বর কথা হল কপা বিহন পকেটটা ভল করি যদি নিবুজ হিছে বেলে একা ঘিনমা যদি আমি সরকারি দোকানু নেই ঘিনি করি অলগা দোকানু বিহন ঘিনুছু বেলে কিনলা বেলকে কৃষি বিভাগ নু মঞ্জুরি হইবার কাগজ দেখমা অসলি ছপা রসিদ মাগমা রসিদ নে কপা পকেটর লট নম্বর কেতে কপা মঞ্জি পকেট ভিতরে অছে তার দাম আর তারিখ সঙ্গে বিকবার লোকর দস্তখত অছে কি নাই সবু দেখি দুখা করি একা আনমা ছ নম্বর কথা হল কপা বিহন ঘিনলা উতারু অতি কম নে শহেটা বি মঞ্জিকে গজা পরীক্ষা করি করি দেখমা যে প্রকৃত নে শহেটা নে কেতরা গজা বাহুছে বলে সাত নম্বর কথা হলো

কপা মঞ্জি ঘিনলা রসিদ সনে খালি পকেটকে ফুনি কপা অমল হি করি বিক্রি বটা সরলা তক রকিথিমা। আট নম্বর কথা হেলা, কপা চাষ করলা ভিতরে যদি কাণ অসুবিধা হেলা বেলে সাঙ্গে সাঙ্গ গাঁর কৃষি কর্মচারী কি কৃষি অধিকারী কি কপা বিশেষজ্ঞ আজ্ঞা মান কঠানু সে বিষয়ে বুঝি নেমা। আর গোটে কথা আমি জানি রখমা যে কেতেক বদমাস বেপারী মানে সাধা কপা মঞ্জি কে বি ধুই ধুয়া করে সফা সুতরা করে দি করে নয় নয় পকেট মানকে ভরি দি করে শঙ্কর জাতির বিহন বলি করে ঠকি দেশন। যদি এমতি বেপারী মানকর সনে ভেট পড়লা বেলে পাখর কৃষি বিভাগ অফিস কে যাই করে যেন্তা করবি জনামা। এটা তো গলা বিহন ঘিনলা বেলকর কথা মানে আমি এবে জানমা বিহন বুনবার আগনু কেন্তা করে জমিকে সাজমা। পয়লা কথা হলো আমার জমির ম্যাট পরীক্ষা করবার লাগি পাখর পরীক্ষা কেন্দ্রকে ম্যাটকে নামা, তেনকে পরীক্ষানে যেন যেন কথা মানে জনা পড়বা সেই হিপাশে জমিনে সার খত আর বিহন নেমা। আমি তো সবে জানিছু চাষটা যেতে ভল হলে বি ই রোগ রুগা আর কীড়া পতেঙ্গা মনকর লাগি সবু নুকসান হয়েছি, তো ই বিষয়ে বি আমি টিকে আগলি আগলি কিছু ব্যবস্থা করবার কথা। এথির লাগি সবুঠানু বড় কথা হেলা যে আমি আমার জমিকে খরাদিনে গড়িয়া করে চষি দেমা, সবু বরস নেই পারলে ফুনি তিন বরসকে থরেক বি এন্তা করে চষমা। এটার লাগি যদি আমি নঙ্গল ব্যবহার করে পারছু তো খুব ভাল। কপা লগাবার আগুন গড়িয়া আর গুণ মনকে চষি দি করে শেষ থর চষলা বেলকে জমির উত্রে নাড়ু একা চষি আনমা, এন্তা করলে পায়ন আর ম্যাট নষ্ট নে হিয়ে না। জমি সাজলা বেলকে একা জমিনু পান ছাড়বার লাগি নালি মনে মারি দিতিমা। এমতি করে যদি আমি ধ্যান দি করি কপা চাষ কর্মা বেলে আগর ঠানু আমি অধিক অমল পাইপারমা।

0: AIR at 90.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী ভবানী পাটনা। শ্রোতা বন্ধু, স্টুডিও ঘড়িতে সময় বর্তমান সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছে। পরবর্তী প্রসারণে সংস্কৃতের সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: হ্যাঁ লেগড়ু দাদা, হ্যাঁ জুহার জুহার দাদা,
1: জুহার জুহার জুহার বাবুরি।
0: হ্যাঁ দাদা,
1: কাল তো ভেট ঘাটি থিলু,
0: হয়ে
1: হ্যাঁ
0: হয়ে
1: এস ফোন এটা ভেটলু।
0: হয়ে দাদা,
1: যে বাবুরি শুনু, এটা তোর সঙ্গে ভেট ঘাট হেলে বলতো, নূয়া নূয়া কথা জানি হেসি।
0: হয়ে দাদা, তোর সঙ্গে ফোনি ভেটলে হ্যাঁ তো কথাবার্তা হো হো জানছু, আর
1: তুই খোঁড়ে ওৎকা পাট পড়িছু।
0: হয়ে দাদা,
1: হ্যাঁ দিন দুনিয়ার হালচাল জানুছু।
0: ঠিক ঠিক জানুছু দাদা।
1: হয় হয় হয়, যে বাবুরে শুননু,
0: হ্যাঁ
1: কায় বলছিলি বলে, যেটা খরা তো হচ্ছে তুই ফুনি জানিছু, মুই জানিছে, সারা দেশ জানুছে আর ভুগুছে।
0: হয় সবাই তো জানুছন।
1: হ্যাঁ যে বাবুরি,
0: হ্যাঁ
1: যেটা জলবায়ু পরিবর্তন হচ্ছে, যেটা পরিবেশ ফুনি পরিবর্তন হচ্ছে বন্নু,
0: হয়
1: হ্যাঁ যেটা হিসাবরে গরমুছে, তুই ফুনি তাকে ভুগুছু, মুই ফুনি ভুগুছে, আর আমার সারা
0: সারা দেশ লোক অনুভব করুছন দাদা।
1: যে বাবুরি, এটার পছে বৈজ্ঞানিক কারণ মনে শুনি আছে।
0: হ্যাঁ এটা তো আছে দাদা।
1: কে কে বলুছে, প্রশান্ত মহাসাগর বলতো তপি দুছে বলুছ, আর কে কে কাটা বলুছ। মুই মূর্খিয়া হিসাবে গোটে কথা তোকে কইবি রে বাবু।
0: কে কথা তো
1: দেখ, তুই ফুনি তো আমার গাঁ দেখিছু বল, যে তুই যেতকি বেলে দেখলু বলু হেতকি বেলকে নিমান পদা হইছিল না আমার গাঁ। হ্যাঁ যে আজকাল তুই আমার গাঁকে যিবু বলে গোটে ফুনি গছ নাই না।
0: নাই দাদা, যে না দেখো তো খালি সে পকা ঘর আছে। আর
1: তেন কে রে বাবু, আমার গাঁ তোরাথি যেন পাহাড় আছে,
0: হ্যাঁ
1: সেনে রে বাবু দিন থিলা বন্য জন্তু মনে রোধিলে,
0: হ্যাঁ
1: তুই কাঁটা বাঘ দেখবু, সম্বর কাঁটা দেখবু, তেনকে ভালু কাঁটা দেখবু, কেতনি কেতে জীব জন্তু ফুনি থিলে।
0: হয় হয়
1: আজকাল দেখবু বলে পাহাড় নে গোটে গছ ফুনি নেই না।
0: হেটা তো সৎ কথা দাদা।
1: হ্যাঁ যে বাবুরে, এই যে তপত হচ্ছে আমার গাঁ থি হু কি জেনে ফুনি হু, ইটার লাগি দায়ী আমি।
0: হ্যাঁ এটা দাদা তুই মুদল কথা কইলু, ই সবুর দেই হুচু আমে।
1: হয়
0: আমে তো জঙ্গল কে পদা কলু, গছ তো কাটলু
1: কাটলু,
0: ই যেতে আমার জলবায়ু আছে সবু বিগড়ি যাইছে দাদা।
1: হয়
0: এবে যেতে বল তো আমে হেতকি হিসাবে গছ নেই লগা হবা, এবে সে জলবায়ু পরিবর্তন নেই হিয়ে।
1: দেখ রে বাবু, এটা হচ্ছে মুদল কথা। হ্যাঁ বৃক্ষ হি জীবন,
0: হয়
1: তুই তো পাঠ সাঠ পড়িছু, তুই ফুনি জানিছ।
0: হয়
1: হ্যাঁ আমি সবু জানিছু, গছ নাইলে আমি মর্মু বলি, বাকি আমি খাতির ফুনি নেই করবার। আমি কেটা ভাবুছু বলে, হ আমার তো দিনকাল গলা না, গছ থিলে কেতে নেই থিলে কেতে। যে বাবু আমার যেন পিঢ়ি আইবা কে, সেমনকর লাগি তো আমি কিছু গোটে সঞ্চয় করি করে যাবার কথা কি নেই কহ। হ্যাঁ যেটা হিসাবরে জনসংখ্যা বললা না বলনু, সেটা হিসাবরে চাহিদা ফুনি বড়ুছি, জঙ্গল কাটি করে ক্ষেত খোলা করুছন, ঘর দুয়ার বনুছন, রাস্তাঘাট হচ্ছে। বাবুরে এইসবুকে দেখলে গছ নিদান কাটবাকে পড়ুছি। হ্যাঁ তো সেথির লাগি আমি সবে মিশি করে চিন্তা করবার কথা, আমি যদি গোটে গছ কাটুছু বলে 100টা

0: লগাবার কথা, আর সে গছ কেনটা করি বড়বা তার পুনি আমাকে উপায় করবাকে পড়বা
1: পড়বা দাদা। আর তুই গোটে যেন কথা কইলু দাদা সঁচর কথা, মোর মনে গোটে জিনিস আয়লা যে যেনটা আজকাল লোক সোনা গহনা জমি বাড়ি এটাকে যেন হিসাবে সঞ্চয় করুছ, যদি আমার যেতকি প্রাকৃতিক জিনিস আছে গছ পায়ন নদী জঙ্গল এই সব জিনিসকে যদি সঞ্চয় করতে আগর পিঢ়ির লাগি বলে সেটা সেমানকর লাগি মুখিয়া সম্পদ হবা
0: হবা। যে বাবুরি বড়া গুরুদূত কথাবার্তা হেলু গানা পদে শুনমা কেন বলুছে?
1: হয় হয় দাদা, মুই আজ বলনু গোটে আমার শিল্পী দাদাকে ডকেইছে, হ্যাঁ গানা গোটে গাইবে হাটা ফুনি ই জঙ্গল উপরে লোককে সচেতন করবার লাগি।
0: আমার কেশব দাদা গায়াছন।
1: হয় হয় কেশব দাদা তাঁর দল বলকে ডকেইছে, এতে দাদা মানে আইলে না আমি টিকে শুনু।

0: শুনলু দাদা?
1: দেখুছু, আমি যে বিষয় বস্তু নিয়ে আজ আলোচনা কলু বল, আমার দাদা ফোনি তাঁকর গীত মাধ্যম নে বললু, আমার শ্রোতা বন্ধু মনকে জনাই দিলে যে গছ কাটবার কথা নেই। যে বাবুরি শুনলু,

0: ঘেটলে না আৰু তুই ডাকিছু
1: মই কথা হেবি
0: তুই কথা হবু তালে মই তোরা পটিয়া বসি করে শুনবি
1: তুই তো শুনবু যেতকি আমার চাষি দাদা মা ভয় না শ্রোতা বন্ধু শুনুচন সবে টিকে শুনবে
2: আমার ওড়িশার ভিন ভিন জিলানে কপা চাষ হেসি আর চাষী মানকর লাগি গোটে আর্থিক মেরুদণ্ড হই পারসি আমরি কপা চাষ। কপা চাষ কে আমি ধলা সুনা বলি করিবি কয়সু। হেলে ই ধলা সুনা ফসল নে আজকাল ই যেন জলবায়ুর পরিবর্তন লাগি অনেক অসুবিধা দেখা দৌছে। আজকাল রো ই পানিপাগ বদলুথিবার লাগি আমর কপা ফসল রে পোকর প্রভাব বহুত দেখা যাইসি, যাহা আমর চাষী ভাই মানকর লাগি গোটে বড় সমস্যা। ই সবুর গুরুত্বপূর্ণ কথা, ইতার বৈজ্ঞানিক সমাধান কানা সে বিষয় নে আমি আলোচনা করমা আর জানমা আজির আমরি বৈঠক নে। আজি আমার সঙ্গে আমার বৈঠক নে অছন আমার বিশেষজ্ঞা দিদি জ্যোতিরেখা মল্লিক ম্যাডাম, আমার কৃষি কীটতত্ত্ব বৈজ্ঞানিক AICRP অন কটন RRTTS ভবানী পাটনার। আমার বৈঠক নে আমার বিশেষজ্ঞা দিদিকে আমি স্বাগত করুছু। ম্যাডাম জুহার।
3: নমস্কার। আকাশবাণী শুনুথিবা মোর প্রিয় চাষী ভাই ও ভণী মানকু মোর জুহার।
2: তো দিদি, আমার ই যেন কপা গছ উপরে ই জলবায়ুর পরিবর্তন আর এবে যেন আমার দেখা দৌছে এলনিনোর প্রভাব, ইতার উপরে টিকে আমকে কহবে।
3: আজ্ঞা। জলবায়ু পরিবর্তন কপার শারীরিক গঠন এবং পোকমানঙ্ক আক্রমণ প্রক্রিয়াকু সম্পূর্ণভাবে বদলাই দেইছে। বায়ুমণ্ডলরে অঙ্গারকাম্ল মানে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি, অত্যধিক তাপমাত্রা এবং অনিয়মিত বর্ষা কপা ফসল উপরে বহুত বড় প্রভাব পকাউছে। তবে এর এক সকারাত্মক দিগ হেলা বায়ুমণ্ডলরে কার্বন ডাইঅক্সাইডর পরিমাণ বড়িলে কপা গছরে আলোক সংশ্লেষণ এবং জল ব্যবহার দক্ষতা বৃদ্ধি পায়, যাহাদ্বারা উপযুক্ত পানি মিলিলে অমল প্রায় 30-43% পর্যন্ত বড়িবার সম্ভাবনা থাকে।
2: এটা তো বহুত বনে কথা দিদি, মাত্র আমার ই যেন গরম লাগি আমার চাষী ভাই মানে যেন ফসল নষ্ট হবার দেখুছন, ইতার কারণ কানা?
3: সেইয়া হি আসল সমস্যা, যাহাকু আমি নকারাত্মক প্রভাব কহু। গছর বাহ্য বৃদ্ধি খরা সহিপারে, কিন্তু যেতবে গছরে ফুল ফল ও গুটি বা কড় আসে সেই সময়টি বহুত সংবেদনশীল হয়ে থাকে। কপা ফল উপযুক্ত বিকাশপ্রাই দিনরে 30 ডিগ্রি এবং রাতে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবুঠার ভাল, কিন্তু যদি দিনরে তাপমাত্রা ক্রমাগতভাবে 35-38 ডিগ্রি অধিক রহে তবে গছ ভিতরে থিবা রাসায়নিক অসন্তুলন যোগু কঞ্চা ফল এবং ফুলগুড়িক আপে আপে ঝড়িবাকু লাগে, এহাদ্বারা অমল বহুত কমি যায়।
2: আমার এই ফসল নষ্ট হবার যেন তার কারণ তো আপন কহিদেলে, মাত্র তার ছড়া কপার যেন আমার গুণবত্তা বা তার যেন কোয়ালিটি উপরে ইতার কিছু খারাপ প্রভাব পড়ছি কে?
3: হ্যাঁ নিশ্চয়। ফল পাকল হেবা সময়রে যদি অত্যধিক গরম হুয়ে তবে কপা ভিতরে থিবা তন্তু বা সেলুলোজ জমা হেবা পাই পুরা সময় মিলে নাহি, এহাদ্বারা কপা আউ লম্বা ও চমকদার হুয়ে নাহি, বরং ছোট মোটা ও অপরিপক্ক হয়ে থাকে। ফলরে বজারে কপার চাহিদা কমি যায় ও চাষী ভাই মানে উচিত মূল্য পাঁতি না। সেইপরি অনিয়মিত বর্ষা যেমিতিকি ফুল ও ফল আসিবা সময় মরুড়ি হেলে গছ বড়িপারে না। অপরপক্ষে হঠাৎ অধিক বর্ষা হয়ে জমিরে পানি জমি রহিলে ওয়াটার লগিং সমস্যা হুয়ে, এই পানিরে অভাব এবং জলবদ্ধতার চকাপঞ্জা যোগু বিটি কপা গছ মাটির সঠিকভাবে পোষক তত্ত্ব গ্রহণ করিপারে না। এর পরিমাণ স্বরূপ গছর পত্রগুড়িক নালি পড়ি যায়, যাহাকু আমি অ্যান্থ্রোসাইনোসিস বলি কই থাও, এবং গছ সময় পূর্বরু হি বৃদ্ধ হই শুখি যায়।
2: এটা তো বনে কথা কহিলে দিদি, মাত্র আমি জানসু পানিপাগ আমার চাষর লাগি গোটে মুখিয়া ভূমিকা নেসি, তো আমার ই যেন ধলা সুনা অছে আমার কপা অছে ই কপার লাগি আমার যেন পানিপাগ আর কপার যেন পোকো মানে অছে তার সম্পর্ক বাবদ নে টিকে কহবে।
3: বহুত বড়িয়া কথা পচারলে। প্রকৃতিরে পানিপাগ এবং কীটপতঙ্গ মধ্যে এক সিধাসলক সম্পর্ক রয়েছে। আমি মানুষ মানে যেমিতি নিজ শরীরর তাপমাত্রা নিয়ন্ত্রণ করিপারু পোক মানে তাহা করিপারন্তি নাহি, সেমানে হউছন্তি শীতল রক্ত বিশিষ্ট প্রাণী কিংবা পৈকিলোথার্মিক। বাহার পরিবেশরে তাপমাত্রা যেতে বড়ে সেমানক শরীরের মেটাবলিজম বা জৈবিক প্রক্রিয়া সেতে দ্রুত হুয়ে।
2: তাহলে আপনকর কহবার হিসাবে আমার এই তাতি বড়লে সেমানকর ক্ষমতা বি বড়ি যাইসি?
3: বিলকুল। পূর্বরু যেউ পোকর অন্ডারু বাহারি পূর্ণাঙ্গ পোক হেবা পাই 30-35 দিন লাগুথিলা, বর্তমান

0: বাঁধি করি আমার কপা চাষ নে লগাবাকে পড়বা
1: পড়বা পড়বা
0: হ্যাঁ যে বাবুরি কাঁ বলি বলে বললু
1: তুই আর কাঁ বলবো দাদা মুই নেই জানি কেনটা তুই তো খালি যিবার লাগি তো খালি মন তোর ছন ছন হচ্ছে আর
0: বাবুরি শুন এই দেখ সোমিয়া রে দেখ সোমিয়া তো হলা না তো আমার কার্যক্রমকে যদি আমি থেবামা বইলে আর গোটে কার্যক্রম আরম্ভ হবা
1: হ্যাঁ ঠিক কথা দাদা হেনতা হলে জিমানা বলুছি
0: জিমানা জিমানা হয়
1: তো হেনতা হলে আমি গলা এলা বেলকে আমার যে কি চাষি দাদা ককা বোবা মা ভয় নামকে শুনুচন সব কি চৈতু দাদা
0: আর লেগড়ু দাদার জোহার।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর। কার্যক্রমের এথর বন্দে ভারত জননী, এই দেশবন্দনাটি শিবব্রত দাসঙ্ক রচনার।